राजेश खन्ना की पिक्चराइज किया हुआ फिल्म सुनने वालों, फिल्म का नाम हम आपसे ज़रूर बताएंगे। हाथी मेरा साथी नाम है फिल्म का नाम। Boos blijven is als een brandend kool pakken. Socho zara. Boos blijven is als een brandend kool pakken met de bedoeling hem naar iemand te gooien, terwijl jij bent degene die verbrand wordt. En terwijl we dingen uitstellen, gaat het leven voorbij.

तो है तो भला और क्या चाहिए सागर मालिक की आवाज में यहाँ पर हम और आपने सुन ले, आपके साथ साथ जरूर मैं भी सुन रही हूँ ये कहने की बात नहीं है। आपके जरिए से मुझे भी मौका मिल जाता है कुछ अच्छे नगमे नगमे सुनने के लिए, क्या कहना है आपके। द ग्रोटेस्कस्ट ऑफ आर द सेन वे मेंशन, De grootste schat op aarde zijn de mensen die van ons houden en ons steunen. Heel hartelijk dank daarvoor. Kunt u gerust zeggen aan de mensen waar u wat aan hebt. En waar u denkt dat u minder van hebt, hebt u ook een dankwel woord voor. Een dankwoord voor, want daar leren we ook van. We kunnen ze niet, ze kunnen niet worden gekocht of vervangen. Nee, ze kunnen niet worden gekocht of vervangen. En een ieder van ons heeft er maar één paar. Vriend maken is een daad van genade.